হাল সে জিকে বোল বালে বলো রে ওয়াহেগুরু, বলো রে ওয়াহেগুরু। শিক্ষানু শিক্ষি দান, কেশ দান, রাত দান,